0: কি বলে আছে শুনি।
1: বল।
0: Filipino Oregon plate is 050. Lincoln Boy Sam is a Ford F-150.

0: কি বয়স হয় আমার?
1: আর
0: Are you sure you're not 21455 White Oak Way in San Carlos for a passenger?